0: নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের শুরুতেই বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY নিয়ে কিছু কথা। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY হল ভারত সরকারের একটি আবাসন প্রকল্প, যার লক্ষ্য গ্রামীণ ও শহুরে গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবারকে পাকা বাড়ি ছাদ সহ তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পে গ্রামীণ এলাকায় প্রায় 1,20,000 টাকা এবং শহুরে এলাকায় বিভিন্ন স্ল্যাবে ভর্তুকি বা ঋণের সুবিধে দেওয়া হয়। এটি দুই ভাগে বিভক্ত, PMAY গ্রামীণ এবং PMAY আরবান। এবার বলি প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল বৈশিষ্ট্য ও সুবিধা নিয়ে কিছু কথা। গৃহহীন এবং অস্বাস্থ্যকর বা কাঁচা বাড়িতে বসবাসকারী দরিদ্র পরিবারকে পাকা বাড়ি করে দেওয়া, গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির জন্য সাধারণত 1,20,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়, যা সরকারি ব্যাংক অ্যাকাউন্টে আসে। শহুরে এলাকায় সাশ্রয়ী মূল্যের ঋণের ওপর সুদের হার হ্রাস করার সুবিধা রয়েছে। আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং আগে কোনো পাকা বাড়ি থাকা চলবে না। অফিসিয়াল PMAY ওয়েবসাইট বা স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার মাধ্যমে আবেদন করা যাবে। আধার কার্ড, আয়ের প্রমাণপত্র, সম্পত্তির বিবরণ, ব্যাংকের প্রয়োজনীয় নথিপত্র, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং মোবাইল নাম্বার ইত্যাদি দেখাতে হবে। শুনছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সংক্ষেপে কিছু কথা। এরপর শুনুন নজরুল ইসলামের ছোটদের কবিতা সংকলনী অনুষ্ঠান ঝিঙে ফুল। ঝিঙে ফুল সংকলক পবিত্র সরকার এবং কবিতা পাঠ করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুনুন নজরুল ইসলামের ছোটদের কবিতা সংকলনী অনুষ্ঠান ঝিঙে ফুল।
1: নজরুলের ছোটদের কবিতা অধিকাংশ তো নজরুলেরই মতো, তার কল্পনা আর আবেগে ভরপুর। কিন্তু সে কবিতার একটা দল একটু অন্যরকম। শায়ক মেধা পাখি ঠিক শিশুর কবিতা নয়, এটি নিজের প্রথম শিশুপুত্রের অকাল মৃত্যুতে লেখা কবির আর্ত পিতৃহৃদয়ের কান্না যেন। অন্যদিকে হারামনি আর শিশু জাদুকর আবার শিশুর আবির্ভাবে গভীর বিস্ময় ও আনন্দের কবিতা। ছাত্রদলের গান আবার ছাত্রদের ত্যাগ ও বীরত্বের আদর্শে উদ্বুদ্ধ করার জন্যে লেখা। গরিবের ব্যথা, গরিব শিশুদের দুঃখে কাতর কবির নিজেরই ব্যথার দলিল। এগুলিতে কবি যেন কবি নজরুল হিসেবেই উপস্থিত। এগুলির কবি বয়স্ক পরিণত মানুষ, নিজের আর সমাজের সুখ দুঃখে বিচলিত, আবার ছাত্রদের উদ্দীপনা দেন, স্বপ্ন দেখান বড় কিছু করার জন্যে। কিন্তু তাঁর বেশিরভাগ ছোটদের কবিতায় নজরুল নিজেই একেবারে ছোট ছেলে মানুষ হয়ে যান। তখন তিনি ছোটদের খেলার সাথী, তাদের বন্ধু, তাদের সঙ্গে হাসি ঠাট্টা মজায় মশগুল। তাদের চোখেই দেখেন লিচু চুরির দুর্ঘটনা, দাদুর খেঁদা নাক, কাঠবেড়ালির দুষ্টুমি, দিদির বিয়ে, কোলা ব্যাং, ঝাঁকড়া চুলো তালগাছ, সূর্য ওঠা আর ঠ্যাং ফুলে শুয়ে থাকা কুঁচকে মেয়েকে। তিনি বেশিরভাগ ঘটনা নিয়ে নিজে ছোট হয়ে মজা আর খুনসুটি করেন, ছোটদের পেছনে লেগে হুল্লোড় তৈরি করেন। রবীন্দ্রনাথের ছোটদের তুলনায় নজরুলের শিশুরা কল্পনায় রূপকথার জগতে কম দৌড়ে, তারা চেনা জগতের উচ্ছল উল্লাসে অনেক বেশি করে ব্যস্ত। নজরুলের অসাধারণ ছন্দের দোলা আর শব্দকল্পনা ছোটদের পৃথিবীর এই হইচই হাসি খুশিকে খুব সহজেই ধরে নেয়, তাই এই কবিতাগুলি ছোটদের এত প্রিয়।
2: ঝিঙে ফুল, ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে কুল, ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোল দুল, ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া মোটাতে, গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে, পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ, মরা মাছানের দেশ করে তোল মশগুল, ঝিঙে ফুল শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে, প্রজাপতি ডেকে যায় বোঁটা ছিঁড়ে চলে আয়, আসমানে তারা চায় চলে আয় এ অকুল, ঝিঙে ফুল তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায়, চাই নাও অলকায় ভালো এই পথ ভুল, ঝিঙে ফুল। খুকি ও কাঠবেড়ালি, কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও জেঠায় জেঠুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুল, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠবেড়ালি বাঁদরিমুখী মারবো ছুঁড়ে ঝিল, দেখবি তবে রাঙাটাকে ডাকবো দেবে কিল, পেয়ারা দেবে যা তুই উঁচা তাই তো তোর নাকটি বোঁচা, কুতমো চোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত।

না ওই সে পাকাটাও, আমিও খুব পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে? হুঁ, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। উহ, এ রাম, তুমি ন্যাংটা পুঁটো, ফ্রকটা নেবে, জামা দুটো, আর খেও না পেয়ারা, তবে বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ওমা দেখে যাও, কাঠবেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। খোকার খুশি, কি যে চাই ধানাই পানাই, সারাদিন বাজছে সানাই, এদিকে কারুর গানাই, আজই না মামার বিয়ে, বিবাহ, বাস কি মজা, সারাদিন মন্ডা গজা, গপাগপ খাও না সোজা, দেয়ালে ঠেসান দিয়ে, তবু বর হচ্ছি নে ভাই, বরের কি মুশকিলটাই, সারাদিন উপোস মশাই, শুধু খাও হরি মটর। শোনো ভাই, মোদের জবে বিবাহ করতে হবে, বিয়ে দাও বলবো, তবে কিছুতেই হচ্ছি নে বর। সত্যি কও না মামা, আমাদের অমনি জামা, অমনি মাথায় ধামা, দেবে না বিয়ে দিয়ে? মামিমা আসলে ঘর, মোদেরও করবে আদর, বাস কি মজার খবর, আমি রোজ করব বিয়ে। খাঁদু দাদু, ও মা, তোমার বাবার নাকে কে মেরেছে ল্যাং, খেদা নাকে নাচছে ন্যাদা, নাক ড্যাঙা ড্যাং ড্যাং, ও নাকটাকে কে করলো খেঁদা র্যাঁদা বুলিয়ে, চামচে কেছা বসে যেন ন্যাজুর ঝুলিয়ে, বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং, ও মা আমি এসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং, ওর খেঁদা নাকে ছেঁদা দিয়ে টুকি কেদায় টু, ছর্দি বলে সর্দি ওটা, এ রাম ওয়াকথু, কাছিম যেন উপুড় হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং, ও মা আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদু বুঝি চিনা ম্যাং মা, নাম বুঝি চাংচু, তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু, জাপান দেশের নোটিশ উনি নাকে এঁটেছেন, ও মা আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দাদুর নাকি ছিল না মা অমন বাদুর নাক, ঘুম দিলে ওই চ্যাপটা নাকি বাজত সাতটা শাঁখ, দিদিমাতাই ঠ্যাবড়া মেরে ধ্যাবড়া করেছেন, ও মা আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। লম্ফানন্দে লাভ দিয়ে মা চলতে বেজির ছা, দাড়ির জালে পড়ে জাদুর আটকে গেছে গা, বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন, ও মা আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদিমা কি দাদুর নাকে টাঙতে আলমানাক, গজাল ঠুকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাঁক, মুচি এসে দাদুর আমার নাক করেছে ট্যান, ও মা আমি হেসে মরি, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। বাঁশির মতন নাসিকা মা মেলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখো না হাসিকে, সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান, খাঁদু দাদু নাকু হবেন, নাক ড্যাঙা ড্যাং ড্যাং। দিদির বেতে খোকা, সাত ভাই চম্পা জাগো, পারুলদি ডাকলো না গো, এ কি ভাই কাঁদছ, মা গো কি যে কয়, আরে দুত্তুর, পাড়ায় সপ্তসাগর এসেছে সেই চেনা বর, কাহিনীর দেশেতে ঘর তোর সেই রাজপুত্তুর, মনে হয় মন্ডা মেঠাই, খেয়ে জোর আয়েস মিটাই, ভালো ছাই লাগছে না ভাই, যাবি তুই একেলাঠি? দিদি তুই সেথায় গিয়ে যদি ভাই যাস ঘুমিয়ে, জাগাবো পরশ দিয়ে, রেখে যাস সোনার কাঠি। খোকার বুদ্ধি, চুন করে মুখ প্রাচীর পরে বসে শ্রীযুত খোকা, কেননা তার মা বলেছেন সে এক নিরেট বোকা, ডাং পিটে সে খোকা এখন মস্ত একটা বীর, হুঙ্কারে তার হাঁস মুরগির ছানার চক্ষু স্থির, সাত লাঠিতে ফড়িং মারেন এমনি পালোয়ান, দাঁত দিয়ে সে ছিঁড়লে সেদিন আস্ত আলোয়ান, ন্যাংটা পুঁটো দিগম্বরের দলে তিনি রাজা, তাঁরে কিনা বোকা বলা, কি এর উচিত সাজা? ভাবতে ভাবতে খোকার হঠাৎ চিন্তা গেল থেমে, দে দৌড় চোঁচা আধ মহলে পাঁচিল হতে নেমে, বুকের ভেতর ছপাই নপাই ধূপপুকুনির চোটে, বাইরে কিন্তু চতুর খোকা ঘাবড়ালেন না মোটে, হাঁপিয়ে এসে মায়ের কাছে বললে, ওগো মা আমি নাকি বকচন্দর, বুদ্ধি দেখে যা, ওই না একটা মোটকু বানর দিব্যি মাচায় বসে লাউ খাচ্ছে, কেউ দেখেনি, দেখি আমি তো সে, দিদিদেরও চোখ ছিল তো, কেউ কি দেখেছেন, তবে আমায় বোকা কও যে, হ্যাঁ হাসো কেন, কি কও, এ কি বুদ্ধি হলো, দেখবে তবে,
হ্যাঁ বুদ্ধি আমার।

খোকার গপ্প বলা। মা ডেকে কন, খোকনমণি গপ্প তুমি জানো, কও তো দেখি বাপ। কাঁথার বাহির হয়ে তখন জোর দিয়ে এক লাফ, বললে খোকন, গপ্প জানি, জানি আমি গানও। বলেই ক্ষুদে তানসেন সে তান জুড়ে জোর দিল, একদেখ হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল। মা সে হেসে তখন বলেন, উহু গান না, তুমি গপ্প বলো খোকন। ন্যাংটা শ্রীযুত খোকন তখন জোর গম্ভীর চালে শটান কেদারাতে শুয়ে বলেন, সত্যিকালে এক যে ছিল রাজা আর মা, এক যে ছিল রানী। হ্যাঁ মা, আমি জানি, মায়ে পুয়ে থাকতো তারা, ঠিক যেন ওই গোঁদল পাড়ার জুজু বুড়ির পাড়া। একদিন না রাজা হরিং শিকার করতে গেলেন খেয়ে পাঁপড় ভাজা, রানী গেলেন তুলতে কলমি শাক, বাজিয়ে বগল টাক ডুমাডুম টাক। রাজা শেষে ফিরে এলেন ঘরে হাতির মতন একটা বিড়াল বাচ্চা শিকার করে। এসে রাজা দেখেন কিনা বাপ, রাজবাড়িতে আগুর দেওয়া, রানী কোথায় গাপ। দুটোই গিয়ে এলেন রাজা সতেরোটার সে সময়, বলো তো মা মনি তুমি, খিদে কি তাই কম হয়? তাঁতি দেয়া রাজবাড়িতে ওগো, পান্তা ভাতকে বেড়ে দেবে, খিদের জ্বালায় ভোগো। ভুলুর মতন দাঁত খিঁচিয়ে বলেন তখন রাজা, নাদ না দিয়ে জরুর রানীর ভাঙা চাই মাজা। এমন সময় দেখেন রাজা আসছে রানী দৌড়ে, সারকুঁড় হতে ক্যাঁকড়া ধরে রাম ছাগলে চড়ে। দেখেই রাজা দাদার মতন খিচমিচিয়ে উঠে, হ্যাঁ রে পুঁটে, বলেই খোকার শ্রীযুত দাদা শটান দুইটি কানে ধরে খোকার চড় কষালেন পটাম। বলেন, হ্যাঁ দা, ক্যাবলাকান্ত চাষারে, গপ্প করতে ঠাঁই পাওনি, চণ্ডুখুরি আষাড়ে, দেব নাকি ঠ্যাংটা ধরে আছাড়ে। কাঁদেন আবার, মারবো এমন থাপড় যে কেঁদে তোমার পেটটি হবে কামার শালার হাপড়। চড় চাপড় আর কিলে, ভ্যাবা চাকা খোকা মনের চমকে গেল পিলে। সেদিনকারের গপ্প বলার হয়ে গেল রফা, খানিক কিন্তু ভেড়ার ভ্যাঁ ডাক শুনেছিলুম তোফা। চিঠি। ছোট্ট বন্টি লক্ষ্মী ভো জটায়ু পক্ষী, ইয়াব্বড় তিন ছত্র পেয়েছি তোর পত্র। দিইনি চিঠি আগে, তাইতে কি বোন রাগে, হচ্ছে যে তোর কষ্ট বুঝতেছি খুব কষ্ট। তাইতে সদ্য সদ্য লিখতেছি এই পদ্য, দেখলি কি তোর ভাগ্যি, থামবে এবার রাগ কি, এবার হতে দিব্যি এমনি করে লিখবি। বুঝলি কি রে দুষ্টু, কি যে হলুম তুষ্টু পেয়ে তোর ওই পত্র। যদিও তিন ছত্র, যদিও তোর অক্ষর, হাত পা যেন যক্ষর, পেটটা কারুর চিপসে, পিঠে কারুর টিপসে, ঠ্যাংটা কারু লম্বা, কেউ বা দেখতে রম্ভা, কেউ যেন ঠিক থাম্বা, কেউ বা ডাকেন হাম্বা, থুতনো কারুর উচ্চে, কেউ বা ঝুলেন পুচ্ছে। এক একটা যা বানান, হাঁ করে কি জানান, কারুর গা ঠিক উচ্ছের, লিখলে এমনি গুচ্ছের। না বোন লক্ষ্মী বুঝছো, করবো না আর কুচ্ছ, নইলে দিয়ে লম্প আনবি ভূমিকম্প। কি বলে যে তুচ্ছ, ওই যে আঙুর গুচ্ছ, শিখিয়ে দিল কঞ্জি, নামটি যে তোর জন্টি, লিখবে বা লক্ষ্মী নাম জটায়ু পক্ষী। শিগগির আমি যাচ্ছি, তুই বুলিয়া রাখছি, রাখবি শিখে সব গান, নয় ঠেঙিয়ে অজ্ঞান। এখনো কি আচ্ছু, খাচ্ছে জ্বরে খাপছু, ভাঙিনি বৌদির ঠ্যাংটা, রাখালু কি ন্যাংটা, বলিস তাকে রাখালি, সুখে রাখুন মা কালি, বৌদিরে কষ দত্তি ধরবে এবার সত্যি, গপাস করে গিলবে, ইয়াব্বড় দাঁত হিলবে। মা মাসিমায় পেন্নাম এখান হতি করলাম, স্নেহাশিস এক বস্তা পাঠাই তোরা লস্তা, সাঙ্গ পদ্য সবিটা ইতি তোদের কবিদা। প্রভাতী। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোটরে। খুকুমনি ওঠরে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায়ে গান শোনই রামা হই, ত্যাজি নীড় করে ভিড় ওড়ে পাখি আকাশে,
এন্তার গান্তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমণি উঠবে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল, আলসে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠল ছুটল ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগরে। হোঁদল কুতকুতের বিজ্ঞাপন, মিচকে মারা কয়না কথা মনটি বড় খুঁত খুঁতে, ছিঁচ কাঁদুনে ভ্যাবিয়ে ওঠেন একটু ছুঁতেই না ছুঁতে, ড্যাবরা ছেলে ড্যাব ডেবিয়ে তাকিয়ে থেকে গাল ফুলান, সন্দেশ এবং মিষ্টি খেতে বাস রে বাস এক জাম্বুবান, নিম্ন মুখ যষ্টি ছেলে দশটি ছেলে লুকিয়ে খান, বদমাইশির মাসি পিসি আধখানা চোখ উঁচিয়ে চান, হাঁদারা হয় হদ্দ বোকার সব কথাতেই হাঁ করে, বেঁপো চতুর আদ ইশারায় সব বুঝে নেয় ঝাঁ করে, ভোঁদা খোঁকার নামটি ভুঁদো বুদ্ধি বেজায় তার ভোঁতা, সবচেয়ে ভাই ইবলিশ হয় যে ছেলেদের ঘাড় কোঁতা, পুঁয়ে লাগা সুঁটকো ছেলে মুখটা সদাই মুচকে রয়, পেট ফুলো তার মস্ত পিলে হাত পাগুলো কুঁচকে রয়, পেঁটরা ছেলের ইয়াব বড় পেট, হাত নুলো আর পা সরু, চলেন যেন ব্যাংটি হো হো উর গজ ঢাক গালপুরু, গাবদা ছেলের মনটি সাদা একটুকুতেই হন খুশি, আদর করে মাতারে তাই নাম দিয়েছেন মন্টুষি, ষাঁড়ের নাদ সেন নাদুস নুদুস গোবর গণেশ যে শ্রীমান, ন্যাদার মতো এব ভুঁড়ি তাঁর চলতে গিয়ে হুমড়ি খান, ছেঁচড় ছেলে বেদড় ভারী ধুমশুনি খায় সব কথায়, উদুমো ছেলে ছটফটে খুব একটুকুতেই উৎপুতায়, ফটকে ছেলে ছটকে বেড়ায় আদি তারা বজ্জাতের, দুষ্টু এবং চলবুলেরা সবখানে পায় লজ্জা ঢের, মোচা নাকা খাঁদা যে হয় নাম রেখো তার চামচিকে, এসব ছেলে তেঁদড় ভারী ডরায় না দাঁত খামচিকে, টুনি খুকির মুখটি ছোট টুনটুনি তার মন সরল, ময়না মানিক নাম যার ভাই মনটি তারও খুব তরল, গালটেবো যান নাম টেবি তাঁর একটুকুতেই যান রেগে, কান খোড়কে মায়ের ল্যাঠা রয় ঘুমলেও কান জেগে, খুদে খুকির নামটি টেপু মা দুলালি আবদেরে, দরপুকুনে আঁতকে ওঠে নাপতে দেখে আঁক করে, পুঁটুরানি বাপ সোহাগী নন্দদুলাল মানিক মার, দাদু বুড়োর ন্যাওতা যে ভাই মটরু ছাগল নামটি তার, ভূত ছেলে ঠগ বড় হয় ভয় করে না কাউকে সে, নাই পরোয়া যতই কেন কিলার থাপড় দাও ঠেসে, দস্যী ছেলে ভয় করে না চোখ রাঙানি ভূত পেরেত, সতর চোখি জুজুর খোঁজে বেরিয়ে বেড়ায় রাত বিরেত, ডান পেটেরা ঝুলঝাপ্পুর গুলি ডান্ডায় মদ্য খুব, বাঁদরা মুখর ভ্যামচিয়ে মুখ দাঁত খিচে বেহদ্দ হুব, বীর বাদল সে দেশের তরে প্রাণ দিতে ভাই যে শিখে, আনবে যে সাত সাগর পারের বন্দিনী দেশ লক্ষ্মীকে, কেউ যদি ভাই হয় তোমাদের এমনিতর মর্দ ফের, হো হো তাকে পাঠিয়ে দেব বাচ্চা হোঁদল কুঁতকুঁতের। লিচু চোর, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তাড়া বলে থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়াব্বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপড় দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখি এক ভিট রে শিয়াল, আরে ধ্যাত শিয়াল কোথা ডেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্মুক আবার কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোঁকল গোলে ঢুকি গিয়ে বোসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুলি ভাই চুরিতে, আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যায় রে ভুলো, মালির ওই পিটনিগুলো কি বলিস, ফের হপ্তা তোবা না খপ্তা। থ্যাংকফুলি হো হো হো উর্র হো হো হো হো হো উর্র হো হো উর্র হো হো, বাস কি মজা, কে শুয়ে চুপসে ভুঁয়ে নাচে হতে পাশ কি সোজা, ও বাবা থ্যাংকফুলও যে হাসে জোর ব্যাংগুলো সে ড্যাং তুলো তার ঠ্যাংটি দেখে, ন্যাং ন্যাং এক গোদা ঠ্যাং আঁতকে ওঠায় ডান পিটেকে, এক ঠ্যাং তালপাতা তার যেন বাঁট হালকা ছাতার, আর পাটা তার ভিতরে ডাগর যেন বাপ গোবদা গোসাপ, পেট ফুলো হুঁস এক অজাগর, মোদটার পিসশাশুড়ি গোদা ঠ্যাং চিপসে বুড়ি বিশ্বজুড়ি খিস্যা যাহার, থেঠে ঠ্যাং নাক ড্যাঙা ড্যাং এই নিয়ে কি শিষ্যা তাহার, হ্যাঁ দেখ আসছে তেড়ে গোদা ঠ্যাং ছ্যাঁচছে নেড়ে হাসছে বেড়ে বৌদি দেখে, অফুলি তুই যে শুলি দেখ না গিয়ে চৌদিকে কে, বটু তুই জোর দে ভোঁদড় রাখালে ভাঙবে গোঁতর, নাদনা গুঁতোর ভিটিম ভাটিম ধুমাধুম তাল ধুমাধুম পৃষ্ঠে মাথায় চাটিম চাটিম, ইতু মুখ ভ্যামচে বলে গোদা ঠ্যাং ন্যাংচে চলে ব্যাংছা যেন ইড়িং বিড়িং, রাগে ওর ঠ্যাং নড়ে জোর এক দেখেছিস তিড়িং তিড়িং, মলিনা অখুকুনি মাগো কি ধুকপুকুনি হার সুগুনি ভয় তরাসে, দেখে ইস ভয়ই মরিস ন্যাংলু লোটার পাঁইটা রাখে, গোদা ঠ্যাং পুঁচকে মেয়ে আসে জোর উঁচকে ধে কুঁচকে কপাল ইসকি রগড় লেলিয়ে দে ঢেলিয়ে ফোঁস করে ফের বিষ কি জবর, ইন্দু দৌড়ে জানা হাসি তুই বক দেখা না দোগ ধে না তোল তাতিয়ে, রেনু বাস রগি ঠ্যাঙাস বৌদি আসুন বলতা নিয়ে, আর না খাপছি খেলো ওলো আচ্ছি জেলো নাচছি তো খুব ঠ্যাং নিয়ে ওর, বেচারির হ্যাঁস ফ্যাঁসানির শেষ নেই মুখ ভ্যামচিয়ে জোর, ধ্যাত পা পিছলে যে সে পড়ে তার বিষ লেগেছে ইস পেকেছে বিষ ফোঁড়া এক, সে ব্যথায় ঠ্যাং ফুলে তাই ঢাক হলো পার পিট জোড়া দেখ, আচ্ছু সত্যি সে শোন কারুর এক রত্তি যে বোন দোষ নেই এতে দোষ নিও না, আগে তোর ঠ্যাং ফুলে জোর তারপরে না দস্যিপনা, আয় ভাই আর না আড়ি ভাব কর কান্না ছাড়ি ঘাড় না নাড়ি কোষনে উহু লক্ষ্মী ধেত সক্ষী ছিঁচ কাঁদুনে হোস নে হু হু, উষাদের ঘর যাবি নে লাগে তোর লজ্জা দিনে বজ্জাতি নে রাগ তুলে লো কেন ঠ্যাং তেড়েং বেড়েং হাসবে লোকে, বই গেল পিলে পটকা মুট মুখো সে সুঁটকো হাসিম পেট যেন ঠিক ভুঁটকো কাছিম, চুলগুলো সব বাবুই দড়ি ঘুষকো জ্বরের কাবুই পড়ি, তিন কোনা ইয়া মস্ত মাথা ফ্যাঁচকা চোখো হস্ত হ্যাঁতা ঠিক গরিলা লোবনে ঢ্যাঙা, নিটপিটে ঠ্যাং সজনে ঠ্যাঙা গাঁইতি নেতো উঁচকে কপাল আঁতকে ওঠেন পুঁচকে গোপাল, নাক খাঁদা ঠিক চামচি কেটি আর হাসি দাঁত খামচি সেটি, পাঁচের মতন থুতনো বেঁকা রগ ঢিলে হুঁ ভূতনো ন্যাকা, কান দুটো টান ঠিক সে কুলো তোবড়ানো গাল টিকটা ছুলো, বগলা প্রমাণ ঘাটটি সরু চেঁচান যেন ষাঁড় কি গরু, চলেন গিজাং ওর কোলা ব্যাং তালপাতা তাঁর খুরোলা ঠ্যাং, বদরাগি তাই এক খেয়ালি বাসরে খেঁকি খেঁক শেয়ালি, ফেঁচকা মাতু ছিঁচকা দুনে কয়লোকে তাই মিচকা টুনে, জগন্নাথী ঠুঁটো নুলো লোমগায় ঠিক খুঁটোগুলো, ল্যাভেন্ডিজি নড়বড়ে চাল তুবড়ি মুখে চড়বড়ে গাল, গুজুর ঘুনে দেড় পা জুড়ে ল্যাডাগ্যাপ চার ন্যাড় নে জুড়ে বসেন সে হাড়গোড় ভাঙা দ, চেহারা দেখি সব মামা থ, গিরগিটে তার ক্যাঁকলে সে ঢং দেখলে গাবে ধ্যাত এ যে সং, খ্যাংরা কাটি আঙুলগুলো কুঁদিলে শ্রীমুখ বাংলা চুলো, পেট ফুলো ইয়া মস্ত পিলে দৈবাতে তাই হস্ত দিলে জোর চটিতং বিটকেলে ছাঁই,
ইঁট খাবে নাক সিঁটকেলে ভাই, নাগবে তার ঝরছে শিয়ান, ময়রা যেমন করছে ভিয়ান,

0: স্বপন দেখেন হালকা নিদে, কুইন আইন আর কালকাঁসি দে, বদন সদাই তোলো হাঁড়ি, গুড়মুড়ি খান ষোলো আড়ি, ঠোকরে সবাই ন্যাড়া মাথায়, শিলা বৃষ্টি ছেঁড়া ছাতায়, রাক্ষুষে ভাত গিলতে পারে, বাপরে বিড়াল ডিংতে নারে, হন্না ভুলেও ঘরের বাহির, কাঁথার ভিতর জ্বরের জাহির, পড়বে কি আর দূর ভূত ছাই, ওষুধ খেতেই ফুরসত নাই, বুঝলে যত মোটকা মিলে, বাগাও দেখি পটকা পিলে, বাজবে পেটে তাল ভটা ভট, নাগধিনাধীন গাল ফটাফট, ঢাকড়ু বাড়ু ইড়িং বিড়িং, নাচবে ফড়িং তিড়িং তিড়িং, চুপসো গালে গাব গুবা গুব, গুপি যন্তর বাজবে বাক্ষুব, দিব্যি বসে মারবে মাছি, কাশবে এবং হাঁচবে হাঁচি, কিল বিলিয়ে দুটো ঠ্যাং, নড়বে যেমন ঠুঁটো ব্যাং। ও ভাই কোলা ব্যাং, ও ভাই কোলা ব্যাং, ও ভাই কোলা ব্যাং, সর্দি তোমার হয় না বুঝি, ও ভাই কোলা ব্যাং, সারাটা দিন জল ঘেঁটে যাও, ছড়িয়ে দুটি ঠ্যাং, ও ভাই কোলা ব্যাং। লক্ষ্মী মেয়ে মা তোর বুঝি, খেললে বেড়ায় না কো খুঁজি, কেউ বকে না মজা সে তাই গাইছ ঘ্যাঙর ঘ্যাং, দিবানিশি জল ঘাঁটো তাও চোখ ওঠে না, কি ওষুধ খাও, জলদানোটা আসলে ফেলে দাও কি মেরে ল্যাং, ব্যাং দাদা তোর মায়ের মতো, মা যদি মোর লক্ষ্মী হতো, তোর সাথে ভাই থাকতাম জলে, ছেডেং ডেডেং ড্যাং, ছেডেং ডেডেং ড্যাং। তাল গাছ ঝাঁকড়া ছিল, তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতন পড়া কি তোর মুখস্থ হয় নাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতন এক পায়ে ভাই, দাঁড়িয়ে আছিস কান ধরে ঠায়, একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, মাথায় তুলে পাত্তাড়ি তোর কি ছাই বকিস বকর বকর, আমতা আমতা করে নামতা পড়িস কি সদাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, তাল গাছ তোর মাথার কোলে বাবুই পাখির বাসা ঝোলে, কোঁচর ভরা মুড়ি যেন দে না দুটি খাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, পাখিরা তোর মাথায় এসে উড়ে এসে জুড়ে বসে, ঠুকরে ওরা দেয় কি মাথায়, পাতা নাড়িস ভাই, তুই দাঁড়িয়ে কেন ভাই। নামতা পাঠ।
1: এতক্ষণ শুনছিলেন নজরুল ইসলামের ছোটদের কবিতা সংকলনে অনুষ্ঠান ঝিঙে ফুল, কবিতা পাঠ করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাহলে বন্ধু, সময় বলছে আজান নয়, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান, উপস্থাপনায় রীতা গুপ্ত।